অহং কিপুয়ান খ্যাংনা এফ এম সাল এখাত পয়েন্টলি মেগাহার্জ আকাশবাণী চৌচানপুর আপন পাইতে প্রোগ্রাম হি তুনি তাকলাম মিহুন সেওয়া দ্য রিডিম কোয়ার্টেটে আপন ফটনলা গাইনা ইনে ইবানা ডক্টর চিংনুন শ্যাম আপন ওরাল হাইজিন তোকিসাই ইংাই খেদিং তুইন ইহুন সেম সাপেন দিঙুন দ্য রিডিম কোয়ার্টেটে আপন হা না লমদং শিসনা ওম চিলাই ইংাই খেমা সাপেন দিঙু

0: পলে তুইন পুমজলাম দোম বিং প্রধান মন্ত্রী উজ্জ্বলা যোজনা চিঠুপি পানসনা আথুগেন ইংাই হেদি
1: অল ইন্ডিয়া রেডিও চুরুচানপুর আই হেতুতে চিবাই তুনিয়াই থুগেন দিং আথুপি প্রধান মন্ত্রী উজ্জ্বলা যোজনা চি আহি প্রধান অমজিয়াতু লিডার আহিয়া মন্ত্রী তু মিনিস্টার আহি উজ্জ্বলা আহিলে হিন্দু নুঙাক মিন আহিয়া হিমালে মুল্টিপুল মিনিং নে আহি উজ্জ্বলা তু হিন্দি অরিজিন আহিয়া এই পাউন বাক চি না আহি সা পাউন ব্রাইট চি না আহিয়া যোজনা তু প্লান চি না আহি ওয়াইজিয়াকিন প্রধান মন্ত্রী উজ্জ্বলা যোজনা ইচি পেন প্রাইম মিনিস্টার লাইটিং স্কিম চি না হংসু আহি প্রধান মন্ত্রী উজ্জ্বলা যোজনা আহিলে বিপিএল ইনকোয়ান্টিয়াদিং সেন্টার সরকারিন আথোনা মানা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইন মে নিখাত সং নিলে সোম লেগুকা বালিয়া খোয়া উত্তর প্রদেশ আহন হিয়া কাহি প্রধান মন্ত্রী উজ্জ্বলা প্লান আহিলে মিগেন থে নুমেটিয়াদিং সেন্টার গভর্নমেন্ট ফ্লেক্সি প্রোগ্রাম আহিয়া